0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। উপস্থাপনায় আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, বাঙালির গর্ব, পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী, বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীন ভারতের আজ যে উন্নত স্থানে অবস্থান, তার পেছনে রয়েছে ডক্টর মেঘনাথ সাহার বিশেষ অবদান। একজন অনন্য প্রতিভার অধিকারী, বিজ্ঞান তাপস হয়েও দেশমাতৃকার উন্নতির স্বার্থে তিনি রাজনীতিতেও জড়িয়ে পড়েন। 1893 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর

ঢাকার নিকটবর্তী শ্যাওড়াতলি গ্রামে এক দরিদ্র পরিবারে মেঘনাথের জন্ম হয়। বাবা জগন্নাথ সাহার উপার্জনের একমাত্র ক্ষেত্র ছিল একটি ছোট মুদি দোকান। পাঠশালার পাঠ শেষ হলে তাকে ভর্তি করে দেওয়া হলো শিমুলিয়া গ্রামের মিডল স্কুলে। বাড়ি থেকে শিমুলিয়ার দূরত্ব ছিল প্রায় 7 মাইল। যাতায়াত খুব কষ্টকর হওয়ায় সেই স্কুলের কাছে একজন ডাক্তারের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হলো। পরিবর্তে মেঘনাথকে করতে হয় সেই বাড়ির প্রায় একজন চাকরের কাজ। প্রথম জীবনের এই দুঃখ অনটনের কথা তিনি কোনো দিন ভোলেননি। পড়াশোনা করবার সময় পেতেন খুব কম, কিন্তু মেধা অসাধারণ হওয়ায় যা পড়তেন তার সারমর্ম গেঁথে থাকত তার মাথার মধ্যে। মিডল স্কুলের পরীক্ষায় প্রথম হন তিনি। সরকারি বৃত্তি পান, ভর্তি হন ঢাকা কলেজিয়েট স্কুলে। কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সামিল হওয়ার অপরাধে তাকে বৃত্তি দেওয়া বন্ধ করে দেয় সরকার। সরকারি স্কুল থেকে বিতাড়িত হন তিনি। পরে তিনি বেসরকারি বিদ্যালয় কিশোরীলাল জুবলি স্কুলে ভর্তি হন। খুব কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন মেঘনাথ। ঢাকা বিভাগের ছাত্রদের মধ্যে অঙ্ক, বাংলা, ইংরেজি ও সংস্কৃতে সবচেয়ে বেশি নম্বর পেলেন তিনি। 1911 সালে আইএসসি পরীক্ষায় হন তৃতীয়। প্রেসিডেন্সি কলেজে গণিতে অনার্স নিয়ে বিএসসিতে ভর্তি হন। এখানে তিনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে, আর শিক্ষক রূপে পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়কে। বিএসসিতে প্রথম হন সত্যেন্দ্রনাথ, দ্বিতীয় স্থানে থাকেন মেঘনাথ সাহা। মেঘনাথ কিন্তু স্বদেশী আন্দোলনে জড়িয়েছিলেন প্রথম থেকে, তাই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হতে বাধা ছিল তার। 1916তে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ডাকে তিনি সায়েন্স কলেজ অধ্যাপকের পদ গ্রহণ করেন। বিজ্ঞান মহাবিদ্যালয়ে অধ্যাপনা করবার সময় সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে যুক্তভাবে তিনি আইনস্টাইন ও মিন স্কোয়ার কোয়ান্সিকের আপেক্ষিকতাবাদের ওপর জার্মান ভাষায় রচিত গবেষণা ইংরেজিতে ভাষান্তরিত করেন, যা প্রশান্ত চন্দ্র মহলানবিশের ভূমিকা সমেত প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মেঘনাদের গবেষণা ও চলছিল নিয়মিত। তার গবেষণার বিষয়বস্তু ছিল বিকিরণ ও চাপ। তার একটি গবেষণাপত্র এশিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত হয়। তিনি সূর্যের অভ্যন্তরীণ ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অয়ন পরিমাণ গণিতের সাহায্যে নির্ণয় করেন। এইভাবে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। ইতিমধ্যে কয়েকবার বিদেশের বিভিন্ন দেশে ঘুরে আসেন তিনি। 1927 খ্রিস্টাব্দে লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। এরপর তার গবেষণার বিষয়বস্তু হয় নিউক্লিয় পদার্থ। 1947 সালে তারই প্রয়াসে গঠিত হল নিউক্লিয় পদার্থবিজ্ঞানের গবেষণাগার, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। অন্যদিকে মেঘনাথ সাহাই দামোদর নদ পরিকল্পনার রূপকার। 1951 সালে বামপন্থীদের সমর্থনে তিনি লোকসভায় যান নির্দল সদস্যরূপে। সংসদে তার ভূমিকা ছিল গঠনমূলক ও দৃষ্টিশীল। 1956 সালে দিল্লিতে প্ল্যানিং কমিশনের সভায় যোগদান।

শুনছিলেন বাংলা আধুনিক গান, কণ্ঠে লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখার্জি। শ্রোতাবন্ধু, আজ আন্তর্জাতিক ভূ বৈচিত্র্য দিবস। টেকসই পৃথিবী গড়তে ভূ সম্পদের গুরুত্ব কতখানি, আজ এ ব্যাপারে একটু আলোচনা। প্রকৃতির অজৈব উপাদান

সঙ্গে এসব উপাদান গভীরভাবে যুক্ত। কৃষির জন্য উর্বর মাটি, নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় খনিজ ও শিলা, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন বাস্তুতন্ত্রের বিকাশ, সব ক্ষেত্রেই ভূবৈচিত্র্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি চাপ, ভূমির অবক্ষয় এবং বিভিন্ন পরিবেশগত সংকট মোকাবিলায় ভূবিজ্ঞানের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। মানবজাতির বর্তমান ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় ভূবিজ্ঞানের গুরুত্ব বিবেচনায় ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আন্তর্জাতিক ভূবৈচিত্র্য দিবস পালনের উদ্যোগ নেয়। আন্তর্জাতিক ভূবৈচিত্র্য দিবস শুধুমাত্র একটি দিবস পালনের উপলক্ষ নয়, বরং পৃথিবীর অজৈব প্রাকৃতিক সম্পদের গুরুত্ব উপলব্ধি, সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের বিষয়ে নতুন করে ভাবার একটি সুযোগ। শ্রোতাবন্ধু, এখন শুনব আরও একটি বাংলা আধুনিক গান।

আমাদের কণ্ঠে আধুনিক বাংলা গান দ্বৈত কণ্ঠে। আজকের দিনটি আরেকটি ক্ষেত্রে বিশেষ, আজ হলো বিশ্ব সেরেব্রাল পালস দিবস। এর ভূমিকা কী? সেরেব্রাল পালসি হলো একটি দীর্ঘস্থায়ী শারীরিক ও স্নায়বিক অবস্থা যা প্রধানত শৈশবকালে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার কারণে দেখা দেয়। এটি কোনো একটি নির্দিষ্ট রোগ নয়, বরং একগুচ্ছ শারীরিক অক্ষমতা বা ব্যাধির সমষ্টি যা মানুষের স্বাভাবিক অঙ্গ সঞ্চালন, ভারসাম্য রক্ষা এবং পেশির সমন্বয়কে প্রভাবিত করে। বিশ্বের কোটি কোটি মানুষ এই অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। প্রতি বছর 6ই অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব সেরেব্রাল পালসি দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের প্রধান উদ্দেশ্য হল সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবারের অধিকার সুনিশ্চিত করা, সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলা। প্রশ্ন হয় যে সেরেব্রাল পালসি কী এবং এর প্রকারভেদ। সেরেব্রাল শব্দের অর্থ মস্তিষ্কের সাথে সম্পর্কিত এবং পালসি শব্দের অর্থ অঙ্গ সঞ্চালনে অক্ষমতা বা দুর্বলতা। যখন শিশুর ক্রমবর্ধমান মস্তিষ্কে কোনো আঘাত লাগে বা সঠিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়, তখন এর কন্ট্রোল বা অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক লক্ষণ ও প্রভাবের ওপর ভিত্তি করে সেরেব্রাল পালসিকে প্রধানত 4টি অংশে বা ভাগে ভাগ করা যায়। প্রথম হলো স্পাস্টিক সেরেব্রাল পালসি। এটি সবচেয়ে সাধারণ রূপ, প্রায় 80% ক্ষেত্রে দেখা যায়। এতে রোগীদের বেশি পেশি যে হয় তা অত্যন্ত শক্ত হয়ে যায় এবং স্বাভাবিকভাবে অঙ্গ সঞ্চালন করা কঠিন হয়ে পড়ে। আর দ্বিতীয়ত হলো আর্থ্রাইটয়েড ডিসকাইনেটিক সেরেব্রাল পালসি। এই ধরনের ক্ষেত্রে পেশির টান অনিয়ন্ত্রিত থাকে, হাত পা এবং শরীরের গতিবিধি অনিচ্ছাকৃত ও অনিয়ন্ত্রিত হয়ে থাকে। অটোকসিক সেরেব্রাল পালসি, এতে মূলত শরীরে ভারসাম্য সমন্বয় বিঘ্নিত হয়, ফলে হাঁটা চলা এবং সূক্ষ্ম কাজ করা সম্ভব হয় না। মিশ্র সেরেব্রাল পালসি, যখন কোনো ব্যক্তির মধ্যে ওপরের একাধিক প্রকারের লক্ষণ একসাথে দেখা দেয় তখন তাকে মিশ্র সেরেব্রাল পালসি বলা হয়। সেরেব্রাল পালসির যদি কারণ ও ঝুঁকির কারণসমূহ তা বলা যায়, সেরেব্রাল পালসি সংক্রামক নয় এবং এটি বংশগতভাবে সরাসরি ছড়িয়ে পড়ে না। এটি সাধারণত জন্মকালীন বা জন্মের পরপরই মস্তিষ্কের আঘাতের কারণে ঘটে থাকে। জন্মের পূর্বে গর্ভাবস্থায় মায়ের সংক্রমণ, রুবেলা, সাইট্রোম, মেগোলাভাইরাস, অপর্যাপ্ত রক্ত সঞ্চালন বা ভ্রূণের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা। জন্মকালীন সময় প্রসবের সময় অক্সিজেনের মারাত্মক অভাব, দীর্ঘায়িত প্রসব বেদনা বা জটিল প্রসব প্রক্রিয়া। জন্মের পরে অকাল জন্ম, জন্মের সময় অতিরিক্ত কম ওজন, শিশুদের তীব্র জন্ডিস বা মস্তিষ্কের সংক্রমণ। বিশ্ব সেরেব্রাল পালসি দিবসের যদি তাৎপর্য প্রেক্ষাপট দেখা যায়, তাহলে 2012 সালে প্রথম বিশ্ব সেরেব্রাল পালসি দিবস উদযাপন শুরু হয়। সেরেব্রাল পালসি অ্যালায়েন্স এবং অন্যান্য বিশ্বব্যাপী দাতব্য সংস্থার উদ্যোগে এটি সূচিত হয়েছিল। বর্তমানে

চিরও বেশি দেশে এ দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়। এই দিবসের মূল গুরুত্ব ও উদ্দেশ্য হলো, প্রথমত হলো সচেতনতা সৃষ্টি। সমাজে সেরেব্রাল পালসি সম্পর্কে বহু ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। অনেকে একে অভিশাপ বা মানসিক ভারসাম্যহীনতা মনে করেন। এই দিবসের মাধ্যমে জনগণকে সঠিক বৈজ্ঞানিক তথ্য প্রদান করা হয়। অধিকার প্রতিষ্ঠা, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ক্ষেত্রে সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব করা হয়। চিকিৎসা পুনর্বাসন ও ব্যবস্থাপনা বললে সেরেব্রাল পালসির কোনো সম্পূর্ণ নিরাময় নেই, তবে সঠিক ও আগাম হস্তক্ষেপ এবং বহুমুখী চিকিৎসার মাধ্যমে একজন ব্যক্তি জীবনযাপনের ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব। ফিজিওথেরাপি পেশির শক্তি বাড়াতে, শারীরিক নমনীয়তা রক্ষা করতে এবং হাঁটা চলার ক্ষমতা উন্নত করতে ফিজিওথেরাপি অত্যন্ত জরুরি। অকুপেশনাল থেরাপি, দৈনিক কাজকর্ম যেমন খাওয়া, পোশাক পরা, স্নান করা স্বাধীনভাবে করার জন্য রোগীকে প্রস্তুত করা। স্পিন ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, স্পিক ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, কথা বলতে সমস্যা দূর করা এবং যোগাযোগের বিকল্প মাধ্যম ব্যবহারে সাহায্য করা। ওষুধ ও শল্য চিকিৎসা, পেশির করা ভাব কমানোর জন্য ওষুধ ও ক্ষেত্র বিশেষে হাড় বা পেশির অস্ত্রোপচার করা হয়। সামাজিক দৃষ্টিভঙ্গি ও অনুভূতিকরণের প্রয়োজনীয়তা, আমাদের সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়ই করুণা বা অবহেলায় হয়, কিন্তু সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তির করুণা চান না, তারা চান সমান সুযোগ ও সম্মান। সুগম্য পরিবেশ, পাবলিক স্থান, বিদ্যালয়, পরিবহন ও কর্মক্ষেত্রে র্যাম্প, লিফট এবং বিশেষ শৌচাগারে ব্যবস্থা রাখা প্রয়োজন। ইনক্লুড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন বললে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাধারণ শিশুদের সাথে পড়াশুনোর সুযোগ করে দেওয়া উচিত, যখন ছোটোবেলার থেকে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়, যাতে কর্মসংস্থানের সুযোগ তাদের শারীরিক ক্ষমতা অনুযায়ী মেধা ও যোগাযোগে মূল্যায়ন করে কাজের সুযোগ করে সামাজিক আমাদের দায়িত্ব। তাহলে উপসংহার বললে, বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষেরই সমাজে মর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে। সেরেব্রাল পালসি আক্রান্ত ব্যক্তিরা তাদের শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং করবেন। প্রয়োজন শুধু একটু সহানুভূতি, সঠিক পরিকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি। আসুন আজকের এই দিনে আমরা সকলে মিলে এমন একটি পৃথিবী গড়ার অঙ্গীকার করি যেখানে শারীরিক অক্ষমতা কারোর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না।

0: শ্রোতা বন্ধুরা, আজকে তো আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বাংলা অনুষ্ঠান সাত রং আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি তাপসী নন্দী, এবং সাথে
1: আমি মুনমুন দত্ত। নমস্কার।

0: গঙ্গা বুরু পা পুণ্যে ডাহার উদুক কাতে শান্তিতে জীবন বিকাশ লাগিদ হরকো উদুক আকোয়া যদি ডাহানি হরকো জম কোয়া আর হরকো বাড়ি ইনাং উনকু জীবন দো নাপায় দো বাই তাহেনা আর বাংকো রুয়া হাসু আহুনাং নংকান ডাহানি আর ভূত রেনাং উইহার দো ভুল কানা নোয়াহো জ্ঞান ডাহার কো পাঞ্জায়া আর ধন আরজাও কাতে সুখ শান্তিতে জিউদো লাগিদ কো লাহায়া ইনাং খাজগে নংকান অন্ধবিশ্বাস রেনাং মনে হড়মোরে বাই জানাম দাড়েয়া।
1: অন্ধবিশ্বাস আর গ্রামীণ জীবন ইদি কাতে মান বিএন টুডু থেকে থুতি বন আঞ্জম কেয়া। নিতোক দো মিশন ওয়াশালে যোজনা ইদি কাতে মিদবার কথা বন আঞ্জম। যাহা লেকা আপে পে বাডায়া পরিবার দো সির্ফ জৈবিক রিস্তা তে দো বাই বেনা, নোয়া দো দুলার আর দেখরেখ তে বেনাওয়া। আবো জিলারে আডিগান নোকান গিদরা মেনা কোয়া যাহাই রিন আয়ো বাবা বানুক কোয়া, আর আগার মেনা কোয়া এনখান আকো কিছু কারণ তে আকোরিন গিদরা বাকো নেল দাড়ে আকো কানা। নোকান গিদরা গে হেবে ইদি রিয়া প্রক্রিয়া রে বাকো সামিল ইদি দাড়েয়া, নুকু দো বর্তমান রে সংস্থাগত দেখরেখ রে মেনা কোয়া। নোকান গিদরা কো লাগিদ সরকার সেন কোন মিশন ওয়াশালে অন্তর্গত ফস্টার কেয়ার যোজনা কো চালাওয়া, নোয়া দো পালন পোষণ যোজনা হকো মেতা। নোয়া যোজনা দো অনকান গিদরা লাগিদ মেনা যাহে যাহে পরিবার রে নেল লাগিদ আডি দরকার মেনা। নোয়া ইদি কাতে উনকো আবশ্যকতা অনুসার আর বাংখান 18 বরস খন ডেহের ধরিজ হুয়ুক ধরিজ পালন পোষণ দেখরেখ তে লাভান্বিত দবন দাড়ে আকোমা। ফস্টার কেয়ার যোজনা দো চেট কানা, নোয়া যোজনা দো মিটাং অস্থায়ী ব্যবস্থা কানা যাহারে গিদরা পেয়ার সুরক্ষার গরিমা সাথে তাহেনা। আগার আপে হয় যাহে গিদরা জীবন রে রাসকা আগু সানাই পা এনখান পালক মাতা পিতা বেনাও কাতে যোগদান বন এম দাড়েয়া। নোয়া লাগিদ ভাবি মাতা পিতা হা আয়ু রে জোড় দো 115 বরস কোন ডেহের বাং হুই দরকার, আর একলা হোর লাগিদ দো কমসে কম আজা আয়ু 35 বরস তথা বানা হোড়া আয়ু মেজা খাতের 115 বরস কোন ডেহের বাং হুই দরকার। মেনখান একলা হোর দো কুড়ি গিদে দো বাকো এমা কোয়া। আগার আবিন পশ্চিম সিংভূম জেলার নিবাসী কানাবিন আবিন টেন মুখিয়া দ্বারা প্রমাণিত আয় প্রমাণপত্র পুলিশ স্টেশন কোন নাম আকান আর বাংখান পার্গা কেন্দ্র কোন নাম আকান পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দরকারা। আসুল আয়ো বাবা হড়মো আর মনতে বেশকিন তাহেনমা। নোয়া যোজনা ইদি কাতে ইচ্ছুক পরিবার দো মাইনে 4000 টাকা গড়ো হকো এমাকো কানা। ডেহের জানকারি লাগিদ বাল সংরক্ষণ ইকাই 9955131344 9090700400 রেবন সম্পর্ক মা, আর বাংখান জিলা বাল সংরক্ষণ ইকাই জিলা উপায়ুক্ত কার্যালয় তিসরা তলা চাইমাসার হেজ কাতে জানকারি বন হতাও দাড়েয়া মা। মিশন ওয়াশালে যোজনা ইদি কাতে মিদবার কথা বন আঁজম কেয়া। আখড়া মুচাদে বাঙালি হাসদা আর সাঁওতেন সাপড়াওতে দং সেরেঞ্জ বন আঁজমা।